বন্ধু, আপনার শুভেচ্ছা জনাই আরম্ভ করুছু আজির অধিবেশন। কার্যক্রম প্রচারিত হচ্ছে এফএম ব্যান্ড 101.9 মেগাহার্টজ যোগে মাঙ্গলিক।

তোষচিত্তে গুরু সেবনে অবধানে রজনী বঞ্চিব মুনে গুরু সমীপে ভৃত্য প্রায়ে প্রথমে থিব উভা পায়ে গুরু প্রসন্নে আজ্ঞা পাই বসিব গুরু মুখ চাহি সভয়ে।

শিক্ষা বহে মন বচন নিজ দেহে নিত্যে সেবিব গুরু পায়ে মতে পূজিব গুরু দেহে মত হুঁ গুরু ভিন্ন নহে যদি সে ব্রহ্মচারী জন ব্রহ্মলোকু থিব মন গুরুঙ্কু দেহ সমর্পণ করি শুঝিব গুরু ঋণ অগ্নিরে গুরুরে আত্মারে মু অছি সকল ভূতরে।

আলোচনা করে। ইতার ছড়া গোটে সমীক্ষা বৈঠক টি শ্রীমতী পাঢ়ী বিকাশমূলক প্রকল্প মানুষ ধারি সময় ভিতরে শেষ করবারকে অধিকারী মানুষ নির্দেশ দিয়ে। রাইজে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। আইবা চব্বিশ ঘণ্টা ভিতরে সুন্দরগড়, ঝারসুগুড়া, বরগড়, সম্বলপুর, দেবগড় সহিত উনিশটা জেলা ন জবর ধুকাগটি সাগে চড়ক মারবা বলে ভুবনেশ্বর আঞ্চলিক পাণিপাগ বিজ্ঞান কেন্দ্র তরফ সতর্ক সূচনা জারি করা যাইছে। এচনির আঞ্চলিক খবর ইন শেষ হল। আরবেলার আঞ্চলিক খবর শুনিপারবে রাতে সাত বাজিকরি দুই মিনিট থি। জুহার।

তটা 30 মিনিটরে, রাতে 8টারে গল্প ছাড়। এধীরে শুণবে গল্প সামুদ্রিক, গাল্পিক মনোজ কুমার পূজারী। 8টা 15 মিনিটে প্রচার করবু ভক্তচরণ দাসকৃত মথুরা মঙ্গল ভাগ 14। ওড়িয়া কথাচিত্র গীত শুণবে রাতে 10টায়। রাগ সঙ্গীত কার্যক্রমে শুণবে শাস্ত্রীয় গায়ন রাতে 10টা 30 মিনিটরে, পরিবেশন করবে পণ্ডিত ভীমসেন যোশী। শ্রোতাবন্ধু, এটি আজি প্রচারিত হওয়া আমার কার্যক্রমের সূচনা। আকাশবাণী বলাঙ্গীর, আমার পরবর্তী কার্যক্রম শুণন্তু আকাশবাণী কটক কেন্দ্রর।

শ্রোতা বন্ধু, আপনমানে কার্যক্রম শুনুথিলে আকাশবাণী দিল্লী কেন্দ্রর আকাশবাণী বলাঙ্গীর। প্রচার করুছু হিন্দি কথাচিত্র গীত। প্রথমে কথাচিত্র ঘাতক, কণ্ঠশিল্পী সুরেশ ওয়ার্কর এবং সাধনা সরকাম। গীত মজরু সুলতানপুরী, সঙ্গীত রাহুল দেব বর্মণ।

0: এই কাহিনী এক গৃহিণী আর তার অন্তরাত্মার বিজুলি বিল সৌদা স্কুল ফিজ সব হয়ে গলা বনি গলা বজে হ্যাঁ 5000 বঞ্চি গলা তো নুয়া শাড়ি নিয়ে যা না গলা মাসরে হি তো নেইথিলি আও গটিয়ে না প্রথমে বাজেট বনাও তারপরে ছোট ছোট সঞ্চয় কো ব্যাংক রে সেভ কর আউ টঙ্কা কো বড়িবার দেখ দেখাই হউছি এবে যাও ভাই
1: আরবিআই কহে
0: আর্থিক বুদ্ধিমতা যাহারি সে সমৃদ্ধ নারী
2: এথর কথাচিত্র সঙ্গম কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর এবং মুকেশ গীত শৈলেন্দ্র সঙ্গীত শঙ্কর জয়কিষণ।

শেষের কথাচিত্র ঘরওয়ালি বহারওয়ালি, কণ্ঠশিল্পী বিনোদ রাঠোর এবং শঙ্কর মহাদেবন, গীতা সমীর, সঙ্গীতা অনু মল্লিক।

প্রচার করলো হিন্দি কথাচিত্র গীত আকাশবাণী বলাঙ্গীর। এথর শুণন্তু ওড়িয়া কথাচিত্র গীত। প্রথমে কথাচিত্র টিকে খরা টিকে ছাই, কণ্ঠশিল্পী অসিত ত্রিপাঠী এবং অসীমা পাণ্ডা, গীত মানস সাসমাল, সঙ্গীত বিশ্বস্বরূপ মহাপাত্র।

শেষারে কথাচিত্র ব্যাট গার্ল, কণ্ঠশিল্পী বিভু কিশোর এবং তপু মিশ্র, গীত বিজয় মল্ল, সঙ্গীত শরৎ নায়ক।

0: সম্বন্ধীয় ফোন নম্বর হল 7656095969 এবং 9861307632। ইমেল আইডিটি হল sdairbalangir@gmail.com।
1: আকাশবাণী বলাঙ্গীর প্রচার করছু কার্যক্রম গীত গজল, কণ্ঠশিল্পী আদনান সামী।

0: প্রযোজনা বিনয়কুমার সামন্তরায়, সহযোগিতা সুমিত্রা মহাপাত্র।
1: মন কি বাত হে জন জন কি, সভি কি কুছ অপনি সি, সংঘর্ষো কে কুছ কিসসে, কাহানি কুছ সফলতাও কি, অনকহি বিরাসত কি, উম্মীদে নয় ভারত কি। মহিনে কে আখরি রবিবার কা রহতা হে ইন্তজার, মালিয়াচল কে আঁচল সে বিন্ধ্যাচল কে আঙ্গন তক, ব্রহ্মপুত্র কে ঘাট সে হিমালয় কে বিস্তার তক, হতি হে মন কি বাত প্রধানমন্ত্রী কে সাথ। তো শুনিয়ে ইস মহিনে 28 জুন সুবহ 11 বজে মন কি বাত আকাশবাণী দূরদর্শন কে সভি চ্যানেলো আর প্রসার ভারতী কে OTT প্ল্যাটফর্ম ওয়েভস পর আপ ভি মাননীয় প্রধানমন্ত্রী কে মন কি বাত কা হিসা বন সকতে হ্যাঁ। इसके लिए आप अपने सुझाव 26 जून तक टोल फ्री नंबर 1800117800 पर रिकॉर्ड कर सकते हैं या फिर 1922 पर भी कॉल कर सकते हैं। नमो ऐप या माई गॉव के ओपन फोरम में पोस्ट कर सकते हैं या पोस्ट बॉक्स नंबर 111 आकाशवाणी दिल्ली पर भेज सकते हैं। तो याद रखें, रविवार 28 जून सुबह 11 बजे मन की बात।

0: প্রায় 50% এমএসএমই ক্ষেত্র হয়ে উদ্যোগী উৎপাদকতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক গুণবত্তা মান বজায় রাখবেন আধুনিক প্রযুক্তিবিদ্যার উপযোগ করা উপরাষ্ট্রপতি শ্রী রাধাকৃষ্ণন পরামর্শ দিয়েছেন। কলকাতার তারতালা অঞ্চলের কোঠা ভুষুড়ি পড়া ঘটনার মৃতকঙ্ সংখ্যা 17 বৃদ্ধি পাইছে। কলকাতা স্থিত এসএসকেএম হসপিটাল আহত চিকিৎসা করা সেখানে উদ্ধার কার্য জারি রয়েছে। এনডিআরএফ, রেলবাই, সেনাবাহিনী, এলডিআরএফ এবং অন্যান্য সুরক্ষা সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠন উদ্ধার কার্যে সামিল হয়েছেন। এই ঘটনার জন সরকারি অধিকারী সমেত 6 জনক পুলিশ গিরফ করেছে। ঘটনার তদন্তপ্রাই রাজ্য সরকার এক স্বতন্ত্র তদন্তকারী দল গঠন করেছেন। হরমুজ প্রণালীরে এক বাণিজ্যিক জাহাজ উপরে ড্রোন আক্রমণের প্রতিক্রিয়া স্বরূপ আমেরিকা ইরান উপরে আক্রমণ করেছে। আমেরিকার সেন্ট্রাল কমান্ড সেন্টকম পক্ষের জারি হয়েছিবা সূচনা অনুযায়ী ইরানর ক্ষেপণাস্ত্র এবং ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র সহ উপকূলবর্তী রাডার কেন্দ্রগুলিকে উপরে আক্রমণ করা যাইছি। আক্রমণের কিছু সময় পূর্ব আমেরিকা রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রম্প কহিলে যুদ্ধবিরতি চুক্তি উল্লঙ্ঘন পাই ইরান উপরে আক্রমণ করা যাই পারে। অন্যপক্ষে ইরানর ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসর নৌসেনা ইরান উপকূলবর্তী বন্দরগুলিকে আমেরিকীয় আক্রমণের প্রতিশোধ স্বরূপ সেইসব অঞ্চলের আমেরিকীয় সামরিক ঘাটিগুলি লক্ষ্য করে আক্রমণ করা ঘোষণা করেছে। ইরানর সামরিক মুখপাত্র ইব্রাহিম আল ফিকার কহিছন্তি আমেরিকা আক্রমণের জবাব দেওয়া ইরান উপযুক্ত সময় এবং স্থানক অপেক্ষা করেছে। আমেরিকা উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স কহিছন্তি কোণী প্রকার হিংসার সামরিক জবাব দিয়াযিব। সামাজিক গণমাধ্যম পোস্টে শ্রী ভ্যান্স কহিছন্তি ইরান অস্ত্রবিরতি চুক্তি নামে স্বাক্ষর করেছে এবং আমেরিকা এহাকু সম্মান প্রদর্শন করুছি। কেন্দ্র স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগত প্রকাশ নড্ডা আসন্তা 29 তারিখের নয়াদিল্লিরে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ পরিষদর 16তম সম্মিলনীর অধ্যক্ষতা করবে। এই সম্মিলনীরে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী কেন্দ্র ও রাজ্য সরকারঙ্ক বরিষ্ঠ পদাধিকারী উপস্থিত রহিবে। সম্মিলনীরে নীতিগত প্রাথমিকতা উপরে বিচার বিমর্শ করা এবং স্বাস্থ্য ক্ষেত্রে কেন্দ্র রাজ্য সহযোগকে সুদৃঢ় করা পাই কার্য করা যিব। ফিফা বিশ্বকপ ফুটবল প্রতিযোগিতার ইজিপ্ট নকআউট পর্যায়ে উন্নীত হয়েছে। গ্রুপ জি পর্যায়ের অন্তিম ম্যাচে ইরান এবং ইজিপ্ট মধ্যে খেল 1-1 অমীমাংসিত ভাবে শেষ হয়েছিল। গ্রুপ পর্যায় ম্যাচে ইজিপ্ট অপরাজিত রহি নকআউট পর্যায়ে পৌঁছিছে। রাউন্ড 32 পর্যায় ম্যাচে ইজিপ্ট অস্ট্রেলিয়াকে ভেটিব। গ্রুপ জি র অন্য এক ম্যাচে বেলজিয়াম নিউজিল্যান্ডকে 5-1 পরাস্ত করেছে। এই বিজয় সহ বেলজিয়াম রাউন্ড 32 পর্যায়ে উন্নীত হয়েছে। ভারতীয় পানিপাগ বিভাগ কহিছি উত্তর আরব সাগর, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডর অন্যান্য অঞ্চলক দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করা পাগ অনুকূল রয়েছে। আসন্তা 2 দিন মধ্যে পশ্চিমবঙ্গের উপহিমালয় অঞ্চল এবং সিকিম্রে প্রবলর অতি প্রবল বর্ষা হওয়া নিয়ে পানিপাগ বিভাগ আকলন করেছে। মুখ্য সংবাদগুড়িক পুনি থরে সেসেলসকু 3 দিনিয়া গস্তরে গেলে প্রধানমন্ত্রী কহিলে পারস্পরিক বিশ্বাস গণতান্ত্রিক মূল্যবোধ দুই দেশ মধ্যে সম্পর্ককে মজবুত করুছি। গুজরাটর গান্ধীনগরঠারে ভারত ট্যাক্সি সেবার শুভারম্ভ কলে স্বরাষ্ট্রমন্ত্রী। আকাশবাণীর মন কি বাত কার্যক্রমের আসন্তাকালি দেশবাসীঙ্ক সহ ভাব বিনিময় করবে প্রধানমন্ত্রী। বিশ্ব অর্থনীতির এমএসএমই ক্ষেত্রর গুরুত্বপূর্ণ অবদানকে স্বীকৃতি প্রদান স্বরূপ আজ পালন করা যাচ্ছে আন্তর্জাতিক এমএসএমই দিবস এবং ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার নকআউট পর্যায়ে উন্নীত হল ইজিপ্ট। সংবাদ শেষ।
1: গুড আফটারনুন, দিস ইজ আকাশবাণী অ্যান্ড আই অ্যাম অনুজা কুমার উইথ দ্য মিড ডে নিউজ। The headlines. Prime Minister Narendra Modi to arrive in Seychelles in a short while on a 3-day state visit, describes Seychelles as a valued maritime neighbor and a key partner in India's Vision Mahasagar. US Secretary of State Marco Rubio says Trump administration views India as one of United States' closest strategic partners, sharing common values and interests. Union Home and Cooperation Minister Amit Shah launches cooperative-based taxi service Bharat Taxi in 14 major cities in Gujarat. Noted Tamil film actor and director K. Bhagyaraj passes away in Chennai at 73. IMD forecasts heavy to very heavy rainfall over sub-Himalayan West Bengal and Sikkim during the next 2 days. And in FIFA World Cup, Egypt reaches knockout stage for the first time after a 1-1 draw with Iran.

0: করি ভগবান কে ডাকতা বইলে মনুষ জন্ম রূপ পার পায়তা হইলো সুষমা আন্তরে পানি খুঁটা গাড় ছোয়ার কিরণ ছড়ামা
1: হ আনছি গো
2: নাকি বাবা মলি গো বাবা নাই পিটো গো মলি নাই পিটো
1: হ কোন ধ্যান মারো

অন্ধ হৈ কান্দু অছি সহি নপারিলে শঙ্খ চক্র গদা পদ্ম দীন বন্ধু হেল।

0: ভগবান মতে আশীর্বাদ কে দিও।
1: হে ভক্ত, তোর সেবার মু সন্তুষ্ট, তোতে মু আজি ঠারু আশীর্বাদ করুছি। তুই জন্ম পরে আর জন্মরে পতিত পাবন হই বড় দেউলের পূজা পাইবু, ভক্ত মানে তোতে দর্শন করি উদ্ধার হবে।
0: ভারতী মাতার বিদ্যার উদ্যান মু জনে

0: উপমুখ্যমন্ত্রী প্রভাত পরিড়া কার্যক্রমটি যোগ দিয়ে কইছেন, নারী শক্তি স্বাবলম্বী সমাবেশী ও প্রগতিশীল ওড়িশা বিকাশ কেন্দ্রটি রয়েছে। কল্যাণটি সশক্তিকরণ, সশক্তিকরণটি নেতৃত্ব আর নেতৃত্ব নু পরিবর্তন হেউছে সরকারকর দৃষ্টিকোণ। এসএসজি নু স্টার্টআপ, পারম্পরিক কৌশল নু আধুনিক উদ্যোগ থি রাজ্যর মহিলামানে নবসৃজনকারী ভাবে নিজকে প্রতিপাদিত করিছেন বলি শ্রীমতী পরিড়া কইছেন। ই অবসরে মহিলা উদ্যমিতা মঞ্চ ওড়িশা অধ্যায়ের বছরের লাগি কার্য যোজনার শুভারম্ভ বরপালি ও কেসিঙ্গান এমএসএমই র ই পার্ক আউ 25টা এমএসএমই ইউনিট ভিত্তিপ্রস্তর স্থাপন আউ উদ্ঘাটন, বালেশ্বর রাইস মিলিং ক্লষ্টর র উদ্ঘাটন আউ পাহাড় রসগোল্লা ক্লষ্টর র ভিত্তিপ্রস্তর স্থাপন করাযাইছে। কার্যক্রমটি অণু ক্ষুদ্র মধ্যম উদ্যোগ মন্ত্রী গোকুলানন্দ মল্লিক, সাংসদ প্রতাপ ষড়ঙ্গী, নীতি আয়োগ উপাধ্যক্ষ ডক্টর অশোক কুমার লাহারি আউ মুখ্য শাসন সচিব অনুগক প্রমুখ উপস্থিত থিলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবাকাল দিন 11 বাজে আকাশবাণীর মন কি বাত কার্যক্রম জরিয়ে দেশ ও দুনিয়া সারা লোকর সঙ্গে ভাব দিয়ানিয়া করবে। এটা তাঙ্কর 135 নম্বর মন কি বাত কার্যক্রম হবা। মন কি বাত কার্যক্রম আকাশবাণী ও দূরদর্শন জরিয়ে আর এআইআর নিউজ ওয়েবসাইট নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ থি প্রসারণ করা যিবা। আকাশবাণী সংবাদ, ডিডি নিউজ, পিএমও অফিস ও সূচনা ও প্রসারণ মন্ত্রণালয়ের ইউট্যুব চ্যানেল থি ভিল ইতার সিধা প্রসারণ করা যিবা। প্রধানমন্ত্রী হিন্দি অভিভাষণ উত্তরু আঞ্চলিক ভাষাতে ইতার প্রসারণ করা যিবা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবার মাসের 4 তারিখ দিন ওড়িশা গস্তি আসুছন। ইতার আগুন আজ ভুবনেশ্বর পুলিশ ডিজি ক্যাম্প অফিস ন পুলিশ মহানির্দেশক ওয়াইবি খুরানিয়াঙ্ক অধ্যক্ষতাতে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। এবার 5 তারিখ দিন স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী শাহ ভুবনেশ্বর সপ্তম ব্যাটালিয়ন পড়িয়ান হবারকে থাকার স্বতন্ত্র কার্যক্রম থি উল্লেখনীয় সেবা লাগি ওড়িশা পুলিশকে রাষ্ট্রপতি পতাকা সম্মান প্রদান করবে। মন্ত্রী শ্রী শাহ এই অবসরে রাজ্য সরকারকর কেতেটা কার্যক্রম থি যোগ দেবে বলে জনাপড়িছে। রাজ্য সরকার সাইবর অপরাধ বাবদ তথ্য দেবার ও ইতার মোকাবিলা দিকে পদক্ষেপ নেবার লাগি সাইবর অপরাধ সমন্বয় কেন্দ্র স্থাপনা করবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তরফু এই বাবদে রাজ্য সরকারকে জনে দিয়েছে। রাজ্য গৃহ বিভাগ তরফু পুলিশ মহানির্দেশকঙ্কু এই দিকে তুর্তি পদক্ষেপ নেবার লাগি কুহাযাইছে। রাজ্য সাইবর অপরাধ সমন্বয় কেন্দ্র স্থাপনা হলে সাইবর অপরাধ প্রতিরোধ, তদন্ত, সূচনা দিয়ানিয়া ও ভিন্ন সংস্থা ভিতরে সমন্বয় রাখবার সহিতে সবু সূচনা ভারতীয় সাইবর অপরাধ সমন্বয় কেন্দ্রকে দিয়াযাইপারবা। ইতার জরিয়ে সাইবর ঠকেই, অনলাইন আর্থিক জালিয়াতি, ডিজিটাল গিরফ বাগির অপরাধর জলদি তদন্ত করা যাইপারবা। সূচনা অনুসারে এই সমন্বয় কেন্দ্রটি জনে ডিআইজি পাইআর অধিকারীঙ্কু দায়িত্ব দিয়াযিবা। কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূচনা অনুসারে এছেন্তক 10টা রাজ্যে সাইবর অপরাধ সমন্বয় কেন্দ্র স্থাপনা হয়েসারিছে। আপনার খবর শুনুছেন আকাশবাণী সম্বলপুর কেন্দ্র নু। শ্রীজীউঙ্কর পবিত্র স্নানযাত্রা এবার সোমবার দিন হবা। ইতার আগুনু এ শ্রীমন্দির ন দৈতাপতি মানকর প্রবেশ নীতি হয়েযাইছে। শ্রীজীউঙ্কর স্নানযাত্রা স্বতন্ত্র নীতিকান্তি লাগি আজ রাতে 10:30 বাজিনু এবার কেল উপরবেলা 1 বাজে তক সর্বসাধারণ দর্শন বন্ধ রহবা। জ্যৈষ্ঠ শুক্ল ত্রয়োদশী তিথিনু নীলাদ্রি বিজয় তক দৈতাপতি সেবক মানকর শ্রীমন্দির ন গুরুত্ব দায়িত্ব রহেছি। দেবস্নান পূর্ণিমা আগুনু সেনাপটা আউ বাহুট কটা লগা যায়সি। দৈতাপতি সেবক মানে শ্রীজীউঙ্কর অনসর গুপ্ত নীতি সহিত নদিনিয়া রথযাত্রা কাম করছেন। স্নানযাত্রা পণ্ডি লাগি দক্ষিণ দ্বার দেইকি পরিমাণিক টিকেটধারী মানে প্রবেশ করবে। শ্রদ্ধালু মানে শ্রীমন্দির সিংহদ্বার দেইকি প্রবেশ সহিত স্নানমণ্ডপ ন দর্শন উত্তরু অলগা 3 দ্বার দেইকি বাহারিবে। দুর্লভ হাতী বেশ দর্শন ও জল লাগি লাগি প্রশাসন তরফু সবু প্রকারের ব্যবস্থা করা যাইছে। স্নানযাত্রাকে শৃঙ্খলিত ভাবে সারবার লাগি শ্রীমন্দির মুখ্য প্রশাসক ডক্টর অরবিন্দ পাঢ়ি প্রতিক্রিয়াতে কইছন,
1: স্নান পূর্ণিমা পাই যাহা বি ব্যবস্থা হবা কথা সে উপরে আমি শ্রীমন্দির প্রশাসন তরফরু, পুলিশ প্রশাসন তরফরু এবং জেলা প্রশাসন তরফরু যাহা বি ব্যবস্থা হইছে তাহার আজি সমীক্ষা করিছে। যাহা বি নীতিকান্তি সম্পাদন পাই নির্ঘণ্ট হইছে সেই হিসাবে সমস্ত নীতিকান্তি সম্পাদিত হচ্ছে এবং আউ যেহেতু 2 দিন রহিলা এই মার্গ পর্ব পাই তেমন সমস্ত প্রস্তুতির আমি প্রক্রিয়া আছে তা উপরে আমি আজ সমীক্ষা করছি সব ঠিক হিসাবে আছে সেপাই প্রশাসন তরফরু ব্যাপক ব্যবস্থা করা যাচ্ছে এবং তাঙ্কর স্বাস্থ্য এবং অন্যান্য যাহা বি আনুষঙ্গিক ব্যবস্থা করিয়া কথা তা উপরে মধ্যে সম্পৃক্ত বিভাগ গুড়িক তার ব্যবস্থা করি।
0: স্নানযাত্রাকে শৃঙ্খলিত ভাবে সারবার লাগি পুরী ন জবর সুরক্ষা ও ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করা যাইছে। সহরকে সিসিটিভি সর্বেক্ষণটি রখা যাইছে। ভক্তমানকর সুরক্ষা ও ভিড় নিয়ন্ত্রণকে সবুজ প্রাথমিকতা দিয়া যাইছে বলি পুরী আরক্ষী অধীক্ষক প্রতীক সিং কইছন।
2: আরেঞ্জমেন্ট র

কাগজ ফুল কথাচিত্র সঙ্গীত মসির গীতিকার নিজাম গাইছেন সুভাষ দাস।